0: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder Vlaardingweg 53. B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca. Safe BV. Taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl.
1: Jouw business laten groeien of klaar voor de volgende stap? Ujala Radio helpt je vooruit. Mail naar info@ujala.nl. अगर आपके घर पर जन्मदिन है सालगिरह है जो भी खुशियां हैं उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है 15 फरमाइश 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो स्टूड योर ईमेल नर info@ujala.nl info@ujala.nl 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो

0: QR.
1: Dit is Mandy van der Plas van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.
2: सुनहरी गीतों के साथ उजाला रेडियो पर आपको स्वागत है सुनने वालों।

अनजाना कहने को ही था। ब्यूटीफुल गाना और इसे आप सुन रहे हैं ऑन दुनिया का मशहूर हिंदुस्तानी हिट रेडियो, जहां आप मुझे सुन रहे हैं। एक वेंशन हेल फैनिदा उजाला रेडियो आपके साथ है। Zo ook op deze heerlijke, mooie, prachtige dag. Het is Mera Orab Kassaat. Aur wo bhi Amit Jairam Kassaat. Ujala Radio met de heerlijkste, heerlijkste Ghana. Heerlijke Ghana speciaal voor jullie gereed hier zo op de playlist. Net uit de film Anjana Anjani. De stem van Vishal Dadlani samen met Shilpa Rao. En dit keer uit de film Street Dancer. Ghana kan naam he. Illegal Weapon 2.0. En het is de zin van Jasmine Sandless samen met Gary Sandhu en Intent.

खूबसूरत गाना आपके लिए पेश है। मैं किसी और का हूँ फिलहाल कि तेरा हो जाऊं, यानी लिखे पंजाबी हिंदी फ्यूजन गाना। You heard them here by the one and only Dunya Ka Mashhoor Hindustani Hit Radio aur naam hai Ujala Radio. Main hoon Amit Jairam, jahan bhi ho aap, wat je ook aan het doen bent, ik zou zeggen, geniet lekker van deze heerlijke dag en geniet van de heerlijke Ghana. Ik zeg ik een mooi mooi Ghana aur khoobsurat Ghana speciaal aap sabhi ke liye. Film ka naam hai Mar Jawan aur gaana ka naam hai Tum Hi Aana.